নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটার কিলো হার্জ 1233 কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেন টুনি মট রংনা আনি কান চিনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউটু অকত্তায় মনপিনি 6:30 আর 40 সেকেন্ড তিনি শুক্রবার জুন মাসিনি 26 তারিখ আর আষাঢ় মাসনি 11 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ লাম্পার ফুইনিয় আং কীর্চ কারণা দংযোগ আং আপনি নাও বেজাটক চালায়না লগিয়া ও আং শিকাইত্র ই করসারিয় বাক্ট্রামুং হ্যালেন কিলারজু শ্রোতারং অনুষ্ঠানে ফুই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউত্ত নেপোলিয়ন কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ রঙ্গা রঙ্গা নকিনী

নেপোলিয়ন কোসানি হুরাঙে চাই অপর নাথেমনা মানজু তাই অনুষ্ঠানে নাথেমনা মান্না জিবেস কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ নীলে হিনচা।

জিবেস কোসানি হুরাঙে চায়ু আপক নাথনামানযোগ তিনিনি তারিখে ২৬ জুনে ডংযোগ ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিশিট ট্রাফিকিং ডিপার্টমেন্ট অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট রং নশা মুক্ত ভারত সপ্তাহ অর্গানাইজ রেক্টো জুন মাসিনী ১৭ তারিখ থাকি জুন মাসিনী ২৬ তারিখ পর্যন্ত পুরা দেশেন আর ওয়ানি থিমা ডংযোগ নশা মুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান ই মাসিনী ১৭ তারিখ থাকি ২৬ তারিখ রঙে মেলা অওয়ারনেস প্রোগ্রাম রংনা অর্গানাইজ রেক্ট্রা জিঙ্কা কি ডংযোগ মাস প্লেচ ড্রাইভস অওয়ারনেস রেলিস সাইকেল রেলি ক্যাম্পেইন পোস্টার থিমনি এসে কম্পিটিশন স্লোগান লেখাইনি রংনা লামদ রঙে প্লে বা ড্রামা থমুকিমুং মরতনা ড্রাগ অ্যাবিউসনি বিষয়ে জাগ্রত রেখনানার জন্যে আর স্কুল কলেজেস কমিউনিটিস রঙেব মেলা অওয়ারনেস প্রোগ্রাম রং অর্গানাইজ রেক্ট্রা ই নশা মুক্ত ভারত সপ্তাহ বিশেষক মানাইনি ডোয়া স্বপ্নান জাগ্রত রেখনানার জন্যে যাতে সোপান রিঙা ড্রাগ অ্যাবিউসটি ডেঞ্জারনি বিষয়ে আর ইয়ে নিনি সুপনি রোল তংনা লাগিয়া নিনি সোসাইটি ও ড্রাগ ফ্রি সোসাইটি থেমনানা জন্যে আপারং অনুষ্ঠান নাথেমনা মানতো আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই হুকাঙে আপারং নাথেমনা মান্না নৃপেন্দ্র কোসানি হুরাঙে গেসিক চাই চাই সারিয়া দংযোগ পারি তুংনি পার আজালায়।

দীপেন্দ্র কোসানি হুরাঙে চায়ু আপার নাথ না মানজু অনুষ্ঠান নি শেষে নাথেম না হাউতো নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে গেছে চাই চায়ু সুপ্ত্র আর সুরহাউত্রা অবনাথ কোসা আর চাই সারিয়া দুংজু ওই হাকককে সং মান্ডায় নি

নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে চাই অপ্রনাথে না মানযোগ নিনি জাসিং অনুষ্ঠান নি অকদ্ব হরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার উমুং ডবং নি করহাউই মুং ইয়েন তান যোগ স্বপ্নান নমস্কার ইয়াল ইন্ডিয়া রেডিও টুরা।

0: 나시망 베네딕 상마니 응급바 자송 그딸니 기드랑코 크나스와하 다오 득득산이 자만 지기니 콜라치바지오 델리오니 와닷급바 비비드 바티 SMS께 바하네 VBS께 따라네 지기니 소 봉아봉아바지오 비비드 바티 자로카 사바지오 비비드 바티 히트 슈퍼 히트 사콜라치바지오 비비드 바티 만차히깃 그니바지오 살니 잉글리시 코볼 그니치봉아바지오 살니 힌디 코볼 গনি খোলাচ্ছে বাজিও ভিভেদ ভারতী গেথাম বাজিও হিন্দি খবর আরও গেথাম বঙা বাজিও ইংলিশ খবর রঙ খোক নাসোনা মানগেন ইয়ান আকাশবাণী টুরা
1: শুনতি রহতি হো পড়াই লিখাই নহীন করতি ক্যা ঘড়ি দেখো জরা তিন বজ রহে তিন
2: ও ক্যা হ্যাঁ না কি আজকাল মে হর রোজ দিন মে তিন বজে সুনতি হু সখী সহেলি
1: সখী সহেলি
2: হ্যাঁ হর রোজ দো সখিয়া তিন বজে বড়ি মজেদার বাতে করতি হ্যাঁ আর তো আর পড়াই ক্যারিয়ার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আর দুনিয়া ভর কি দিলচস্প জানকারিয়াঁ ভি দেতি হ্যাঁ
1: আচ্ছা তো মুঝে ভি বতানা জরা মে ভি সুনুঙ্গা সখী সহেলি
2: হ্যাঁ হ্যাঁ ক্যো নহি সখিয়া হি নহি সখা ভি সুনতে হ্যাঁ সোমবার সে শুক্রবার দোপহর তিন বজে
3: সখী সহেলি
4: বিবিধ ভারতী পর আপ সুন রহে হ্যাঁ কার্যক্রম ইয়াদো কি মহফিল।

0: খবরাঙ্ক আকাশবাণী শিলং এখন সোনা গেটা মানিয়ে রিভার ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিস ডাল নংপো আর্বান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার ও ন্যাশনাল ইমিউনাইজেশন প্লাস পলিও ক্যাম্পেইন আবাছিঙা তাহা উনিকে সেপন ডেপুটি কমিশনার ডক্টর অভিষেক সাইনি মা ফারাং বিসারাংনা পলিও হানসেনা গেটা মোলাঙাহা ইয়া পলিও নি ড্রপনি সামারা বিসারাংনা বিসারাংনা উনানে চি ওয়ামাঙ্ক মকাংচি সাবিসিওনি চেলচাকে রাখি না মানা ডিস্ট্রিক্ট মেডিকেল এন্ড হেলথ অফিসার শ্রীমতি এ আর মারাক আর গোপন হেলথ অফিসার রংবা প্রোগ্রাম ও বাকরাং ফাহা এনেকি ইয়া পলিও ক্যাম্পেইন গেটা থালাতে ওনাঙাহা ইয়া ক্যাম্পেইন ওয়াটানি মুকসোয়ানিয়ারা মেঘালয় আদকনি পলিও ফ্রি স্টেটাস বা গাদাং রাখিয়াংনা মুকসোয়া উনবাকসানা বিসারাং পলিও সাবিসিওনি চিকিৎসাকে রাখি নাওয়া এনে আগানাঙাহা ইস কাছাড় ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন খনাল জুন কলাচি তারিখনি ইলেকশন কমিশন নি ইলেকট্রাল রোল ও খাইঙ্গা স্পেশাল ইনস্টেন্সিভ রিভিশন নি গেটা জাগমক নোকানচিউনা রেলরোয়ে নিয়াঙ্গিন ডেপুটি কমিশনার অবিলেশ বরনওয়াল নি ওয়েটানি গেটা জুলাই খোলকু তারিখনা সাক হাজালসা খোলকসা বুথ লেভেল অফিসারং গমক পোলিং স্টেশনরঙনা রেলরোয়েন বা সেলফ ইনোমেশন ফর্মস কোসুয়ালাঙ্গিন ইয়া সোমেরানি গেসেপো মামং ডকুমেন্টস বা লেখা পাঞ্চারাং নাংজাওয়া মতাম কে সঙ্গোসান এডিশনাল পেপার বা লেখারং নামনা গনাং এনে উয়াতাহাম ইয়া এস আই আর কো ডকিংনি মুকসোয়ানিয়া ডিস্ট্রিক্টনি খ্রাগ বা ভোটাররং ইলেকট্রাল রোল নাপাতনা আর সিয়াঙ্গা ভোটার বা ওয়ানদাকপারং ইলেকট্রাল রোল রাগাল না মুকসোয়া এনে বারনওয়াল থালাতে ওনাঙাহাম রেপাইঙ্গপা অক্টোবর জানি স্নি তারিখ থারি দাপকপা ইলেকট্রাল রোল ভারাকাংস খাগেন গিচাম ক্যাবিনেট মিনিস্টার আর বিজেপি এমএলএ এ এল হেক ইনারলাইন পারমিট বা আই এল পি আগাতানি বিদিং আগানিঙন ইয়ান দাকাপা রাকাপা নিয়ম রাখো দোনা বা রাবা উদে জলি মান্ডে রংনা আর গোপন বিয়াব রাঙনি বিয়াব নেনা রেবাইঙ্গপা রংনা মামং নিকানি জানা গতা সা নিয়ম রাবানা নাঙ্গিন নে আগানা হাম ইয়া সিস্টেম রাবাইঙন জলি মান্ডে রংনা আর সংগ্রে বাগপা দলগনি নান নামগনি ওনা নাঙ্গিন এনে হেক আগানা হাম ওদকে খাসি আর গারু খুসক কনস্টিটিউশন এইট শিডুল নাপাতানি বিদুঙ দাবিয়ানি বিদুঙ আগানিঙন হেক খবর আতম গপা রং নানি আগানা হা বিজেপি ইয়া মামলা মৌসংগপা উনি রাচিনা গতা মামং সরকারি মোলা তাহা মাইনা খাসি আর গারু খুসক মঙ্গিনি না মঙ্গিনিয়া নংনকপা ক্রাইটেরিয়া বা নিয়াম রং জারকি চুসকপা উঙা এনে বা আগানা হাম উনি গেসেপ মামং সরকারি দুলগপা রং মেঘালয় ওয়েন বা এই দুংথাং দুংথাং প্রোগ্রাম বা স্কিম রাখি আদকনা ডাকচাঙিঙানি গমন বা মামু সরকারি হেক মতেলাঙাহা ইচেন্টে হেলসো ডাল পলিও ডে মানে প্রোগ্রাম ওয়াটাঙাহা নাকি আঙ্গনওয়ারি সেন্টার ও ফ্রং চেট বাজুনি আথাম ব্রি বাজুনা বুলসি বঙ্গানা কমিগপা বিসারং পলিও খানাঙাহা ইয়া ক্যাম্পেইন আসংগমকনি বাক রাঙন ওয়াটিঙা নাকি ইয়া ক্যাম্পেইন বা প্রোগ্রাম ওয়াটানি আঙ্গনওয়ারি ওয়ার্কার আর হেল্পাররং বিসারংনা পলিও খানাঙাহা ওনাকে সঙ্গী হেডম্যান আর দুই মিছিকা বা ক্যাম্পেইন বাকু রং বাহা উনি গেসেপন হেলথ অফিসার রং মা ফারং বিসারনা পোলিও কানচিনা গতা দিদিয়াঙা শিলং আমচানী ডাকাঙন সাকনি ড্রাগ বাদুং সুকপা কৌর মাহা উন বাকসানা ফিকাতকপা সামরাং আর গাড়ি বোলসা রাশি কাহাম এন্টি নার্কোটিক টাস্ক ফোর্স মিজাল ওয়ালো দেমথ্রিং আমসানী ডাকাঙিন বা কিসা বিল্ডিং সাকনি ড্রাগ বাদুং সুকপা কৌর না মানাহা দাকি রুমগপা মানগপা সাকনি অন ফিকাতকপা সামরাং কৌর না মানাহা আর ওয়ামাং ড্রাগস বানি হাতনি রাবা আখন এনে পুচপিঙাম আমসানী সময় পুলিশ দল গ্রাম বঙানী ফিকাতকপা সামরাং মানাহা উন বাকসানা স্টুডেন্টস রংবা মানসকাহা ড্রাগস বারং সুকুপারং এস ইউভি গাড়ি বোল জাকালাহা নাকি ও গাড়ি বা পুলিশ রাশি কাহা নাকি পুলিশ মামলা থালপাতি উইনা গতা আমসানি খুঁয়া বাদিয়া বিয়াপনি ড্রাগস রাবাহা আর বাদিয়া বিয়াপ পুনাম ওয়ামাং রাগনা মুসংাছম এরং থালা গতা পুলিশ মুখাংছি বা সান্দিয়াং খুঁয়া তালি খবর মাছতিহা ক্লাসিমা প্লাক মুঠেলা আর প্লাকনা নোয়ালনাম
1: ইয়ান আকাশবাণী থুরা নাসিমং শিলং স্টেশনী ওয়াটাৎকপা খবর রংকনা সোনা মানাহা দাও নাসিমং ইয়া স্টেশনী ওয়াটাৎকপা রুমথেলা গিত্রংকনাস খানামাতগিন আর দালাত থামো নাসিমং না লেটিং সামা আর উনিদোল রঙ্গপা গিত্রংক গাপমাতেঙা গিতনি কথা বিছং রঙারা আগান গ্রকন আং গতেল বাকসা গতেলান দলেঙা আনছুংনি গ্রক আমু গপ্পা গতেল জিসু আগানা আর গতেল না আবল খো অনবো দাও নাসিমং ইয়াগানাৎকমন গিত্রংক জল জল খনা আং না মানগেন